শ্রোতায় বরগীত শুনিছে নিরুলেখা রাজখোয়ার কণ্ঠত। শিল্পীর কণ্ঠত এবার পুনর মাধবদেব বিরচিত এটি বরগীত শুনোয়া হোক।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্প প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

প্রিয় শ্রোতা, এয়া আছিল দীপ্লুরঞ্জন হাজরিকা। রূপকুঁৱৰৰ অনবদ্য সৃষ্টি সেউজীয়া, এই সেউজী ধৰণী অতি মনোমোহা।